কুজু জাবো দে লুংথে খা গা তো ই ছামছে দে ছে খা ফি ছাম কে ছুচে গাদুং দে ফে লেপচা পঙ্গেন মিতু দেজো পিলেরিম খ্যাপটা সেম্বি থুদি না দি লুংথি ফি তি জুয়ে খে গেঞ্জে হেঙ্গে থামছে ল ফি ছাম দিলে থা গাছি লেরিম না গা সো সুদো ই তারিং জা দাও নামল মিফ তালয় দৌ জিপি নিয়ের সুম ইঞ্জি ল নিত নিশু চাটুক দৌ ঠুকে ছে গে ই লেরিম দি মিডিয়াম ওয়েব কি মিটার নিঙ্গিয়া চুসুম চুজুর খেসুম দি কিলো হর্ষ চিক্ত জিপ গিয়া জি এফ এম কাছে জিঙা মেগা হর্ষ জ্ঞাতসুম দিলে নিউজ অ্যান্ড ইয়ার মোবাইল অ্যাপ কি থুলে হেঙ্গে চুকি লেরিম সেমানা দুই তারিং কি লেরিম গচুক শে ই মেলাম থাপকি থুচি শাকে রিক্সোলে